0: अंग्रेज पे गा जगे स्कत पे न दस कत पे फ्रुन ल सॉक्टों कम से कम पांच कला सुपा छन ड्यूस ची फायदे छ छन
1: मता लोकल लैंग्वेज यूज बोस दिस छ मकसद छ छि ट्यू इन सो के गाता दि रिसर्च बेसिक गाता दि पता सुन सुन छ के गाता फ्री थॉट पो ओरिजिनल थॉट पो लोकल खुरी मदर टंग पे डेवलप छ छिन सुको छन चम से फ्रो राइट थॉट ति बेसिक का इनपुट कते होना खवा ची सुन ज्यादा ঠিক তরিকে সমস্যা নন ট্রিভেল কনসেপ্ট নন ট্রিভেল যেমন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অফ ফ্রো চুচা মেন সুখ ফ্রো দে টাইম পেকা ওই পার্টিকুলার স্টেজ এইট ক্লাস প্রেফারেবলি এইট ক্লাস কি ফিফথ ক্লাস বেসিক ফাউন্ডেশনাল স্টেজ পে তো মাদার টং ইউজ করনা হি করনা হ্যাঁ লেকিন প্রেফারেবলি এইট তক করনা হ্যাঁ জমান ইংলিশ ল্যাঙ্গুয়েজ পোতা বাহারি ল্যাঙ্গুয়েজ মতো ইউজ বা সিন্দে মতো ইন্ডিয়ান হর গাঁয়ে অনুক হর এরিয়া হর ডিস্ট্রিক্ট অনুক আলগ আলগ ল্যাঙ্গুয়েজ হত মতো লদাখ আলতানা মতো কারগিল আলতানা মতো পুরকি বলতি শিনা বহু সারে ডাইলেক্ট দিস কাত পে অনুক ফ্রি তরবিয়ত পোস্ট কে সিনা থ্রু স্কুল এন্ট্রি তিন জনলা এন্ট্রি বানা মিডিয়াম পো খুব খুব মাদার টং আমেস কাত পেকা থপসিন আমেস কাত পেকা খোয়া গোজ এর চা খোয়া কারকুং জের চা খোয়া পাপা জের চা থুপা জের চা আপো জের চা আপি জের চা দোনগামা খোয়া লোপসত জুহি দিন স্কুলেজ ইন্ট্রোডিউস বানিয়ে গো মাজের ডোর জের কারকু মাজের উইন্ডো জের ফাদার জের মাদার জের ছানা পুরা এস্ট্রিক্ট চিজ পু সমাজ বহু সারা কনসেপ্ট ইন্ট্রোডিউস বেত হিন্দি আমেত উর্দু আমেত ইংলিশ আমেত মাদার টং পো আত ইউজ বোস মাদার টং পো চে ইউজ বোস এক্সপিরিয়েন্স মাদার টং ডেভেলপ সোজত নেমব নেমব ফ্রি বেসিক থট পো খুব মাদার টং ছা মাদার টং পো আত সোর্স ইউজ বোস বাকি ল্যাঙ্গুয়েজ পো লোপস পিফিয়া মাদার টং সোর্স দো নেমব নেমব সুলচা এ ল্যাঙ্গুয়েজ পো লোপস পিফিয়া কারগিল লদাখ কন্টেক্স ছা ইমিডিয়েটলি দো মেয়ার চাই কি এ ল্যাঙ্গুয়েজ পো ফাংস না ডি ল্যাঙ্গুয়েজ পো সব মেয়ার চাই কি ডি ল্যাঙ্গুয়েজ পো নেমব নেমব সুলচা চে যেমন ডি ল্যাঙ্গুয়েজ পো চিকপানো খো খুরি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট খুব অরিজিনাল থট পো রায় মাদার টং পে ডেভেলপ রিসার্চ দিওয়া পাতা কি চাম চে থ্রু মাদার টং কে হোল ইয়ত খো আদার টং লোপস পামা সামো ছাচি লোপস না দে ল্যাঙ্গুয়েজ পে খো মানে ফিউ লন না মানে রিচ ছাচিন জেসে কি গা গাড়ি পুরকি ল্যাঙ্গুয়েজ সানো নি কত মন আর দেমত নি লাও ভোকাবুলারি মানে মামত চিজ খাচি গা পাত হর চিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড গা ডেভেলপ সোজ ছানা গা ইংলিশ তাপ না ইংলিশ পোলোপস বানা নি দে থট পো দে ভোকাবুলারি দে ডেভেলপ ছাচিন সুখ তে মানে ইনরিচিং ছাচিন সুখ ছানা দেন খো ফার্দার খো ডেভেলপ বাইন জিনিস দেন চো চো লাঙা গাতি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পো প্রমোট বেফিয়া ইন্ডিয়া ইন্ডিয়া বহু রিচ ল্যাঙ্গুয়েজ মে ডাইভার্স কালচার হে দে কালচার ই বেস্ট চিচিং আতি ল্যাঙ্গুয়েজ পে দে ল্যাঙ্গুয়েজ পে বসে আতা আতি কালচার সমাজ হচ্ছে দে ল্যাঙ্গুয়েজ পে বসে আতা আতি হিস্ট্রি সমাজ পে হচ্ছে পাস সমাজ হচ্ছে দো বসে আতি ল্যাঙ্গুয়েজ প্রমোট বে ফিয়া আতা আজ কি মাদার টং কো জ্যাদা প্রমোট করনে মাদার টং মে বচ্চে কে লার্নিং হোনা চাই
0: ডক্টর সাহেব তা দিয়ে ইয়ং স্পেরা চিচি দিয়ে আন্দুক দেখ সুনান লং আতে ডিভিশন বাতে আর্ট কমার্স জরে ইয়ারাং ভোকেশনাল এডুকেশন জরে নাতা শুন লা দেনে সাবজেক্ট চয়েস পো এরিয়া বাড়াই চি বসে বাজু
1: সুনান লং আতা আর্ট সায়েন্স জরে স্ট্রিক্ট ডিভিশন হতে
0: বিলকুল
1: আর্টস লেন খান পো সায়েন্স লেন মে মিয়ন চা স্টিম লেন পো আর্টস সায়েন্স লেন পো আর্টস সাবজেক্ট চিচি ফর এক্সাম্পল গা হিস্ট্রি শো হয়দা লেকিন গা সায়েন্স লেকিন সায়েন্স গা কেমিস্ট্রি নে ফিজিক্স তা হিস্ট্রি লেন লেকিন দু চয়েস পো মেট পুরা হিস্ট্রি না কেমিস্ট্রি কেমিস্ট্রি না ফিজিক্স নেমব নেমব স্কিল কার্পেন্ট্রি সে রিলেটেড ইনফরমেশন টুরিজম সে রিলেটেড কুচ লেনুক সামেত দে অপরচুনিটিজ দি টুয়েলভ চাপে মেথ পিন ছা টুয়েলভ চাপে মাস না কি ফাউন্ডেশন স্টেজ দে প্রিপারেটরি মেডেল স্টেজ দে স্টেজ ফ্রু রায় ইন্টারেস্ট পো পাতা হ্যাঁ রায় স্কোপ পো রায় ইন্টারেস্ট পো ইয়া রায় ফার্দার ফিউচার অনুক চিবা নিচিন সুখ চিবা আর গোসিন সুখ নি ইন্টারেস্ট পোকাচুক চিদুক নি পেশেন্ট পোকাচুক চিদুক দে টাইম পেকে ডেভেলপ ছাচিন সুখ ছানা ট্রেডিশনাল সেট আপ পেন আতা দুচো ইন্টারেস্ট ডেভেলপ ছেন আতা স্কোপ মানে মেত পিন ছানা দাসান দি স্কোপ প্রোভাইড বাসিন সুখ কি বাচ্চে কে লিয়ে বুকে চোষে ngati book exam jana case jaks de alag alag attempts a jat bacche ka choice ki kon kon sa karega chemistry ke sath physics ke sath psychology rakh sakta hai physics biology ke sath wo mathematics ya uske sath geography rakh sakta hai ya wo ek skill ka tourism rakh sakta hai ya appearance kuch aur rakh sakta hai don don gama kwa choice jaksin chana nine class ab ti kwa choice start cha chin